0: যা ঘটনা তার বড় উদাহরণ এখানে আর দৈনিক সমস্যা বাইরে সুস্থ তাজা তরকারি তথা ফল ফুল এটাই জানা
1: বিভিন্ন আইটেম সহ মৌসুমিক আর বেমৌসুমিক তরকারি তথা ফল ফুল
0: পশ্চিম সাহেব